0: ওগির ধর ঝুমরে ঝুমরে ঝুমরে ওগির ধর
1: ঝুমরে ঝুমরে ঝুমরে
0: ওগির ধর ঝুমরে ঝুমরে ঝুমরে ওগির ধর
1: ঝুমরে ঝুমরে ঝুমরে
0: ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে